0: โอเคถูกใจได้นะอาเมนมิส
1: สังสารมาทุกีถูกใจไปนะอีกต่อไปมิทโต้วาสมิกิตกาวนุบายมิตาจีเดรีเดรีตอนนี้วาดรอยและใจมิชุตองให้ใจมิสซี
0: คุณชาตอนนี้วาดใจมิสซีจอร์จลาปาจู
1: จอร์จลาปาอัมโรอามิตามหาร์จันจีวันนั้นที่น้องอักษรต่อไปก็ลากิวาลีโชเรจานุบายกุสระอวบต่อไปก็ปาลูรอยกุสอักษรน้องบาโต้สุรหุนีभजन गीत गाउने र त्यसको लागि चाहिँ फोन गर्नुहोला 01-4470-754 हाम्रो टेलिफोन नम्बर रहेको छ र कोही श्रोता आइसक्नु भएको छ उहाँलाई स्वागत गरौँ हेलो
0: फेरि पनि
1: जजला पा हाम्रो विद्या श्रेष्ठजीलाई स्वागत छ पाउनुभयो प्रभुलाई धन्यवाद हजुर हुन्छ न अक्षर छ विद्याजी तयार हुनुहुन्छ हुन्छ सुरु गर्नुहोस्